হপ্ত তলে অন্তপুরি আলিপুরে তার কাছারি দেখলে রে মন কারি গরি দেখলে রে মন দেখলে রে মন কারি গরি হরি মহাশয় মুর্শিদ রং মহল হরি মহাশয় মুর্শিদ রং মহলে সদাই।